হয়ে প্রাণ শ্রী পিপর বাইয়ে হ নানক তক না টুটাই যে তক হোবে জোর ভালা।